গাউঁপালিকাকো নির্বাচনকো মূল আধার ভন্নে মূল মন্ত্রালয় আত্মসাত গর্দে স্বাস্থ্য শিক্ষা রোজগারী কৃষি উৎপাদন খানেপানি দিগো বিকাশ পূর্বাভার ঐতিহাসিক র মৌলিক পৈতন সহিত সংস্কৃতিকো সংরক্ষণ র বিকাশ গর্দে র সুশাসন মৈত্রী সেবা সেবা প্রদান মার্ফত গাউঁপালিকাবাসী পরিবর্তনকো প্রত্যক্ষ লাভ পুর্যাউনে দেশেকা সাথ গাউঁপালিকা অঘি বড়িরহেকো কুরা সবৈমা সর্বোদিতৈ ছ। নেপালকো সংবিধান স্থানীয় সরকার সঞ্চালন আইন 2000 গাউঁপালিকাকো অর্থ বিধেয়ক 2083 বিনিয়োজন বিধেয়ক 2083 আর্থিক বর্ষ 2083-84 নীতি তথা কার্যক্রম বিষয়গত সমিতিকা সুযোগ বিষয়গত সমিতিকা সিফারিশ বিজ্ঞতা সুযোগ নাগরিক রায় সুযোগ আধারে আর্থিক বর্ষ 2083-84 বজেট প্রক্ষেপণ আধার রহেছ। অব গোকুলডাঙ্গা গাউঁপালিকা আর্থিক বর্ষ 2082-83 সংক্ষিপ্ত জানকারী গরাউন চাহু। আর্থিক বর্ষ 2082-83 লাগি কুল 57,24,37,000 রুপিয়া আয়ের সংশোধন সহিত অনুমান গরিয়েকোমা হালসম্ম কুল 52,97,900 রুপিয়া আমদানী ভয়েকো ছ। ২০১০ গাউঁপালিকাকে চালু সর্ব 39,11,74,000 রুপিয়া বিনিয়োজন ভয়েকোমা হালসম্ম 24,53,91,483 রুপিয়া খরচ ভয়েকো ছ। জুন কুল বিনিয়োজন করিব 63% হো ভনে পুঁজিগত তর্ফ 18,12,60,000 রুপিয়া বিনিয়োজন ভয়েকোমা হালসম্ম 8,62,861,111 রুপিয়া খরচ ভয়েকো ছ। জুন কুল পুঁজিগত বিনিয়োজন মধ্যে 45% ভন্দা বড়ি হো। এসরি গোকুলডাঙ্গা গাউঁপালিকাকো হালসম্ম 32,76,53,294 খরচ ভয়েকো ছ। জুন 57% ভন্দা বড়ি হো। আগামী আর্থিক বর্ষ 2083-84 বজেটকা উদ্দেশ্য র প্রাথমিকতা প্রস্তুত গর্ন অনুমতি চাহু। বজেটকা উদ্দেশ্য নিম্ন অনুসার প্রস্তুত গরিয়েকো ছ। বিকাশ প্রভাবকারী সেবা প্রদান মার্ফত সুশাসন র মিটিয়েতামা আধারিত গাউঁপালিকা নির্মাণ গর্ন গাউঁপালিকাবাসীকো ন্যূনতম আধারভূত আবশ্যকতা র প্রাথমিকতাহরু পরিপূর্তি গর্দৈ জানে। আর্থিক ভৌতিক সামাজিক র বাতাবরণীয় ক্ষেত্রমা জীবন পূর্বাধার বিকাশ তর্ফ সমুন্নতি র সুদৃঢ গরাউন গাউঁপালিকা বনাই রাষ্ট্রক বিকাশমা সেবা পুর্যাউনে স্বাস্থ্য সাধনক অবসর র ক্ষমতাক বিকাশ তথা সুখ উচ্চতম উপযোগ গরি সমৃদ্ধ গাউঁপালিকা বনাউনে বিকাশ সহায়ত্রী সহায়াত্রীহরু সঙ্গক নিরন্তর সহকার্য মার্ফত রোজগারীকা অবসরহরু সৃজনা গর্ন তথা গাউঁপালিকাকো বিত্তীয় তথা বিজ্ঞতাকো রিক্ততা পূর্তি গর্দৈ সাঝেদারী বিধিবাট দিগো ভৌতিক পূর্বাধার তথা সেবা প্রবাহ গর্দৈ জানে। আর্থিক বর্ষ 2083-84 বজেটকা প্রাথমিকতা ক্ষেত্রহরু নিম্ন অনুসার প্রস্তুত গর্ন চাহু। সহকারী এবং গ্রামীণ পূর্বাধার অধুরা যোজনাহরু নিরন্তরতা শিক্ষা বিকাশ গুণস্তরীয় স্বাস্থ্য সেবা পশু তথা কৃষি বিকাশ খানেপানি তথা স্বচ্ছতাই ঐতিহাসিক পুরাণ তত্ত্ব ভৌতিক মৌলিক সাংস্কৃতিক প্রদান উদ্যোগ বিকাশ বিপদ ব্যবস্থাপন যুবা তথা খেলকুদ সূচনা প্রবৃদ্ধি তথা ডিজিটাল সেবা কর্মচারী প্রশাসন তথা জনশক্তি বিকাশ সহকারী নীতি ক্ষেত্র সংগঠন।